0: সন্ধ্যা যাক ওই নয় তো সাথে একে পাঠপ্ল চার মেরা হাউস কো রেডিও আদি খোলে রসাই যা।
1: নমস্কার, म देवीराम पराजुली जिरे खोर्सानीको भोक लायो। तपाईं यतिखेर सुन्दै हुनुहुन्छ आदि खोला एफएम 105.4।